0: thek ma asuk tum kira ba adang bari message abideng wa nu kon iching pan le kunup yenang pong ma itu khele chogule adang bari kokherik yem ke rotu ang ke deba mo kon kandak ing se bunglam nu anige lam yori yori nogin nu yammo ang adang ba nu kokherik e tajing chok ma khosum bera kira ba ning sang jogi ge nu yori yori nogin siksambe
1: nogin
0: আগে সুমরাবছে তংসা সাপচেং খাগো মুচুরে আলয়ামুয়াং লতি সামিগেন সামলতি তোন্দুমের পছিগে ক্যাপসুমাং নিংবা তামসুম